শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। বন্ধুদের সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকের অনুষ্ঠানে চিঠিপত্র ও ফেসবুক কমেন্ট পড়ে শোনাব, বলবো কাঞ্জি কুইজ সম্পর্কে। পুনঃপ্রচার করা হবে সহজে জাপানি ভাষা প্লাস সিজন থ্রির সপ্তম পর্ব। সম্প্রতি প্রয়াত হয়েছেন বাংলাদেশের বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তাফা মানোয়ার। তাঁর স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমরা আজকের অনুষ্ঠান আরম্ভ করব। উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।
0: বাংলাদেশের গুণী চিত্রশিল্পী মোস্তাফা মানোয়ার গত 29 জুন রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
1: মোস্তাফা মানোয়ার কর্মজীবন শুরু করেন পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে প্রভাষক হিসেবে। পরবর্তীতে তিনি বাংলাদেশ টেলিভিশন সহ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। বাংলাদেশের শিল্পকলায় পাপেট প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেন মোস্তাফা মানোয়ার। তার সৃষ্ট পাপেট চরিত্র পারুল বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। দ্বিতীয় সাফ গেমসের প্রতীকী মাস্কট মিশুক তার পরিকল্পনা ও নকশায় নির্মিত হয়েছিল। বাংলাদেশ টেলিভিশনে নতুন করে অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের সৃজনশীল প্রতিভার বিকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশের সাংস্কৃতিক বিনির্মাণে অবদানের স্বীকৃতিস্বরূপ 2004 সালে তিনি 21 পদক লাভ করেন।
0: মোস্তাফা মানোয়ার তৎকালীন পাকিস্তান টেলিভিশনে কর্মরত অবস্থায় 1967 সালে জাপান ভ্রমণ করেন এবং NHK থেকে টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীতে 2013 সালে তিনি আবারও জাপানে আসেন। এ সময় NHK বাংলা সার্ভিসে তিনি একটি সাক্ষাৎকার প্রদান করেন।
1: আমাদের তৎকালীন সহকর্মী কামরুল ইসলাম সেই সাক্ষাৎকারে জানতে চান, দ্বিতীয়বার জাপান ভ্রমণে এসে জাপানের কোনো পরিবর্তন তিনি দেখছেন কিনা। জবাবে মোস্তাফা মানোয়ার জাপানি জাতিসত্তার বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বাঙালি জাতির সাথে একটি তুলনামূলক চিত্র তুলে ধরেন। প্রিয় বন্ধু, চলুন মোস্তাফা মানোয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে 2013 সালের 11 জুলাই NHK ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিস থেকে প্রচারিত তার বক্তব্যের অংশবিশেষ শুনি।
2: আসলে জাপানের মূল যে চরিত্রগত যে বৈশিষ্ট্য সেটা বোধহয় পরিবর্তন হয়নি। মানবিক যে বিকাশ যেটা একটা জাতির চরিত্র সেটা কিন্তু একই রয়েছে। একটি কথা অবশ্যই বলতে হয়, রবীন্দ্রনাথ জাপানে ছিলেন এবং তিনি লিখেছিলেন অসাধারণ একটি কথা, জাপানিজদের মন চোখে চোখে ভরা আর বাঙালির মন সুরে সুরে ভরা। চোখে চোখে ভরা মানে যা আমি দেখব সেটা সুন্দর হতেই হবে। সে পাথর দিয়েও যে গার্ডেন হতে পারে, রক গার্ডেন এবং ফুল গাছের মতো যে এটা সুন্দর, এটা তো দেখা। একটা বাগান, একটা গাছ, একটা জঙ্গলকেও এরা সাজিয়ে রাখতে জানে। আর আমাদের আমাদের হয়তো একেবারে বিধ্বস্ত কোনো একটি স্থান কিংবা একটি নৌকো ভাঙা কিংবা যাই হোক আমরা দেখি না কেন, সেটা দেখি না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, কিন্তু গান গেয়ে ফেলেছে ভাঙা নৌকে চড়ে। সারাক্ষণ আমি আমার চোখে দেখা যে বাস্তবতা সেটাকে আমরা মনে ধরি না। আমাদের মন আরও শৈল্পিক জায়গায় বিচরণ করে, সেখান থেকে আমরা গান গেয়ে উঠি, কবিতা বলে উঠি, আমরা মনে মনে সুরে ভরা।
0: শুনছিলেন বাংলাদেশের গুণী চিত্রশিল্পী মোস্তাফা মানোয়ারের বক্তব্যের অংশবিশেষ। আচ্ছা হাসান ভাই, মোস্তাফা মানোয়ারের জন্ম এবং তিনি কোথায় লেখাপড়া করেছেন?
1: দিদি, মোস্তাফা মানোয়ারের জন্ম 1 সেপ্টেম্বর 1935 খ্রিস্টাব্দে মাগুরা জেলার শ্রীপুরে তার নানা বাড়িতে, আর পড়াশোনার হাতেখড়ি কলকাতার শিশু বিদ্যাপীঠে। তিনি কলকাতার চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে ফাইন আর্টসে প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন।
0: আজ NHK ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের পক্ষ থেকে মোস্তাফা মানোয়ারের স্মৃতির প্রতি জানাই আমাদের গভীর শ্রদ্ধা। এবারে চিঠি ও ফেসবুক কমেন্ট। 8ই মার্চের রবিবার শরীয় আসরটি আমরা সাজিয়েছিলাম বেশ কিছু চিঠি ও কমেন্ট দিয়ে। ছিল আরও নানা কিছু, যার মধ্যে ছিল প্রখ্যাত সাহিত্যিক শঙ্করের স্মৃতিতে নিবেদিত একটি শ্রদ্ধাঞ্জলিও। আসরটি শুনে আকবর হায়দার কিরণ ফেসবুকে লিখেছেন,
1: প্রয়াত কিংবদন্তি লেখক শঙ্করের স্মৃতিতে নিবেদিত আপনাদের শ্রদ্ধার্ঘটি খুব ভালো লেগেছে। ছোটবেলায় তার বই এপার বাংলা ওপার বাংলা পড়ে রেডিও জাপানের বাংলা বিভাগের জালাল আহমেদের কথা কোনোদিন ভুলতে পারেনি। একবার শঙ্করের নিউ ইয়র্ক সফরের সময় তার সাথে এ বিষয়ে অনেক কথা হয়েছিল। জ্যাকসন হাইটসে শঙ্কর দাদা ও বৌদির সাথে সময় কাটিয়েছি এবং হাঁটতে হাঁটতে অনেক গল্প করেছি। কিংবদন্তি লেখক শঙ্কর চিরকাল বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে।
0: সুন্দর একটি স্মৃতিচারণা লিখে পাঠানোর জন্য বন্ধুকে ধন্যবাদ জানাই। এই আসর প্রসঙ্গে মেহেদি হাসান মামুন লিখেছেন, পর্বটি খুব ভালো লেগেছে। ভালো লাগার কথা জানিয়েছেন সাইফুল ইসলাম, দীপক চক্রবর্তী দীপক, নূর আলম, ফারুক মোঘল এবং বিহারের দীপক কুমার দাসও। দেবাশিস গোপ লিখেছেন, শঙ্করের আসল নামটা আবার মনে করিয়ে দিল কথামালা। হ্যাঁ, মণিশঙ্কর মুখোপাধ্যায়, যিনি সারা জীবন তারুণ্যের প্রতীক ছিলেন। পরিবেশনাটি খুব ভালো লেগেছে। এই অনুষ্ঠান প্রসঙ্গে পূর্ব বর্ধমানের নাগেরপাড়া হটুদেবান থেকে অজয় কুমার সরকার চিঠিতে লিখেছেন, আমার মেইলের উত্তর পেয়ে খুশি হলাম। বেশ অনেক চিঠি ও ফেসবুক কমেন্ট পড়া হয়েছে।
1: দিদি, এই চিঠিতে কিন্তু শ্রোতাবন্ধুর একটি অনুযোগও রয়েছে, অনুষ্ঠান নিয়ে নয়, অন্য কারণে। আপনি যে এবছরের গোড়ার দিকে ভারতে গিয়েছিলেন, অনুষ্ঠানের মাধ্যমে সে কথা জানতে পেরে শ্রোতাবন্ধু অভিমান করে লিখেছেন, আপনার সাথে তার এবং অন্য শ্রোতাদের দেখা হলো না, সেটি খুবই দুঃখের বিষয়। চিঠিতে এই অভিমান কিন্তু বেশ পরিষ্কারভাবেই ব্যক্ত করেছেন।
0: বন্ধুরা দেখা করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, এটা আমার সৌভাগ্য বলতে হবে। তো মতামতের জন্য বন্ধুদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আজকের আসন নিয়েও লিখবেন।
1: এবারে কাঞ্জি কুইজ। 23 এপ্রিল বৃহস্পতিবার আমাদের ফেসবুক পেজে পোস্ট করা কাঞ্জি কুইজে বরাবরের মতো দুটি কাঞ্জি পোস্ট করা হয়েছিল। এই কাঞ্জি কুইজে বলা হয়েছে,
3: রাজিও দে টেনকিও হোব কিকিমাশিতা, রাজিও দে টেনকি ইয়োহো ও কিকিমাশিতা।
1: এই বাক্যে বলা হচ্ছে, আমি রেডিওতে আবহাওয়ার পূর্বাভাস শুনেছি।
0: পোস্টকৃত দুটি কাঞ্জির মধ্যে প্রথমটি অর্থাৎ লাল কাঞ্জিটি হল কুইজের সঠিক উত্তর। এই কাঞ্জির উচ্চারণ হল
3: টেনকি টেনকি।
0: কাঞ্জির অর্থ হল আবহাওয়া।
1: এই কুইজের দ্বিতীয় কাঞ্জি অর্থাৎ নীল রঙের কাঞ্জির উচ্চারণ হচ্ছে
3: ডেনকি,
1: আর
3: ডেনকি
1: কাঞ্জির অর্থ হচ্ছে বিদ্যুৎ। তাহলে বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। 23 এপ্রিলের কাঞ্জি কুইজের সঠিক উত্তর দিয়েছেন দেবাশিস গোপ এবং টিয়া আশরাফ। দুই বন্ধুকে জানাই আন্তরিক অভিনন্দন। এবারে ভিডিও ক্লিপ পরিচিতি। 16 জন ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয়েছে সুগারু শামিসেন শীর্ষস্থানের লক্ষ্যে দুই বোন শীর্ষক একটি ক্লিপ। জাপানে সুগারু শামিসেনের শব্দ ঐতিহ্যের প্রতিধ্বনি করে। এর গভীর সুর সারা বিশ্বের অনুরাগীদের আকৃষ্ট করে থাকে। মে মাসে 200 জনেরও বেশি শামিসেন বাদক বিশ্ব প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এই প্রতিবেদনে আমরা দুই কিশোরী বোনকে তুলে ধরেছি, যারা শামিসেন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন।
0: দৈর্ঘ্যে এই ভিডিও ক্লিপ 3 মিনিটের একটু বেশি। সাধারণত ক্লিপের যা দৈর্ঘ্য হয় তার চেয়ে কিছুটা বড়। তবু দেখার পর আমার মনে হয়েছে, কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল?
1: হ্যাঁ দিদি, এটা তো খুবই স্বাভাবিক, কোনো কিছু খুব ভালো লাগলে তাই তো হয়।
0: ঠিক বলেছেন আপনি আসান ভাই, ক্লিপটি আমার দারুণ ভালো লেগেছে। দুই বোনের মধ্যে একজনের বাদন শৈলীতে শক্তির ঝংকার, আরেক বোনের বাদন শৈলীতে সূক্ষ্ম সুরের নৈপুণ্য। ওরা যেন একে অন্যের পরিপূরক। ক্লিপটি শেষ হওয়ার পর ছোট বোনের বলা কয়েকটি কথা মনে প্রতিধ্বনিত হচ্ছিল, এটি বাজানোও আনন্দদায়ক, শোনাও আনন্দদায়ক, এটি সকলের জন্য আনন্দ ও সুখ বয়ে আনে, শামিসেন বাদ্যযন্ত্র প্রসঙ্গে বলছিলেন তিনি।
1: তাহলে বন্ধুরা, এই ক্লিপটি আশা করছি মিস করবেন না, খুবই সুন্দর ক্লিপ, অবশ্যই দেখুন এবং আমাদের জানান কেমন লাগলো। এদিকে 23 জুন ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় একটি ভিডিও ক্লিপ, যার শিরোনাম চিবা পার্কে ফুটেছে প্রাচীন পদ্মফুল। প্রাচীন ভূতত্ত্বীয় স্তর থেকে পাওয়া বীজ দিয়ে জন্মানো ওগা পদ্মফুল বর্তমানে চিবা শহরের একটি পার্কে পূর্ণরূপে ফুটেছে।
0: হ্যাঁ, এই পদ্মফুল সত্যিই প্রাচীন। 2000 বছরের পুরনো একটি ভূতত্ত্বীয় স্তর থেকে এর বীজ আবিষ্কৃত হয়েছিল। চোখের সামনে এই পদ্মফুল দেখা দারুণ রোমাঞ্চকর, তাই না হাসান ভাই?
1: হ্যাঁ দিদি, একদম ঠিক বলেছেন।
0: গোলাপি রঙের পাপড়ি আর মাঝখানের অংশ হলুদ এবং সাদা রঙের। ছবি দেখে আমার তো মনে হচ্ছিল ফুলের ভেতর থেকে যেন উজ্জ্বল আভা বিচ্ছুরিত হচ্ছে, আর ভাবতে গায়ে কাঁটা দিচ্ছিল যে এই ফুল 2000 বছরের প্রাচীন বীজ থেকে জন্ম নিয়েছে। বন্ধুরা অবশ্যই দেখুন এই ভিডিও ক্লিপ এবং রোমাঞ্চিত বোধ করুন। ওদিকে 25 জুন ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় একটি ভিডিও ক্লিপ যার শিরোনাম, দর্শনার্থীদের জন্য বর্ষাকালকে আনন্দময় করে তুলছে খামারের রঙিন ছাতা। নাসু শিওবারা শহরের নাসু সেমবোন মাতসু খামারের হাঁটার পথটিকে রঙিন ছাতার আবরণে সজ্জিত করা হয়েছে। জাপানের বর্ষাকালীন বিষণ্ন আবহাওয়ার মাঝেও নতুন এই সাজ খামারের দর্শনার্থীদের আনন্দ দিচ্ছে। 35 সেকেন্ডের এই ছোট্ট ভিডিও ক্লিপটি সত্যিই ভারী মনোরম। হাঁটার পথটির দুধারে চোখ জুড়ানো শ্যামলিমা, সেই দৃশ্যকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে মানানসই চমৎকার স্নিগ্ধ রঙের অসংখ্য খোলা ছাতা। ছাতার রং নির্বাচন সহ এভাবে সাজানোর এই অভিনব ধারণা যাদের মস্তিষ্ক প্রসূত তাদের প্রশংসা অবশ্যই প্রাপ্য। আচ্ছা হাসান ভাই, ক্লিপটি দেখে আপনার কি মনে হয়েছে?
1: হ্যাঁ দিদি, আমারও বেশ ভালো লেগেছে। বিশেষ করে আপনি যেমনটি বললেন যে বিশাল পথের পাশে সবুজ শ্যামলিমা আর আকাশে ছাতার বর্ণিল রং একটি চমৎকার আবহ তৈরি করেছিল।
0: ঠিক ঠিক তাই। বন্ধুরা, এই ক্লিপগুলো আছে আমাদের ওয়েবসাইটে, আপনারা অবশ্যই দেখুন এবং আমাদের জানান কেমন লাগলো। এবারে পুনঃপ্রচার করা হবে সহজে জাপানি ভাষা প্লাস সিজন 3 সপ্তম পর্ব, যার শিরোনাম সর্বোচ্চ তীব্রতা 6- রেকর্ড করা একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে।
4: সহজে জাপানি ভাষা প্লাস আবহাওয়ার খবর জেনে নিজেকে নিরাপদ রাখুন। সবাই কেমন আছেন? আমি চন্দ্রলেখা পাণ্ডে।
5: সবাইকে শুভেচ্ছা, আমি সঙ্গীতা রাজবংশী দাস। এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত দুর্যোগ সংক্রান্ত তথ্য আবহাওয়ার খবরের মাধ্যমে বুঝতে সাহায্য করব।
4: এই পর্বে আমরা বা ভূমিকম্প সম্পর্কিত বিভিন্ন অভিব্যক্তি শিখব। প্রথমে একটি নমুনা সংবাদ শোনা যাক।
6: 午前10時過ぎ、関東地方で最大震度6弱を観測する強い地震がありました。地震の規模を示すマグニチュードは 5.4 と推定されています。震源の深さはおよそ 14キロです。今後の地震活動や雨の状況に十分注意してください。চলুন
4: প্রতিটি বাক্যের অর্থ জেনে নি।
6: 午前10時過ぎ、関東地方で 最大震度6弱を観測する強い地震がありました。
4: কান্তো অঞ্চলে সকাল 10টার কিছু পরে সর্বোচ্চ তীব্রতা 6- রেকর্ড করা একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে।
6: 午前10時過ぎ
5: মানে হলো সকাল 10টার কিছু পরে।
6: সুগি
5: অভিব্যক্তিটি সময় নির্দেশ করার ক্ষেত্রে প্রায়ই ব্যবহৃত হয়। এছাড়া
6: গোরো
5: বা এর দিকে এই অভিব্যক্তিটিও বেশ দেখা যায়।
6: সাইদাই শিনদো
5: হচ্ছে ভূমিকম্পের সর্বোচ্চ তীব্রতা, আর
6: কানসোকুসুরু
5: মানে হল রেকর্ড করা।
6: ছুয়োই জিশিন গা আরিমাশিতা
5: অর্থ একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে।
4: পরের বাক্যে যাওয়া যাক।
6: জিশিন নো কিবো ও শিমেসু মাগনিচিউডো ওয়া 5.4 তো সুইতে সারেতে ইমাসু।
4: ভূমিকম্পের মাত্রা প্রকাশ করা ম্যাগনিচিউড 5.4 ছিল বলে অনুমান করা হচ্ছে।
5: অর্থ হল ভূমিকম্পের মাত্রা প্রকাশ করা। এটি বলা হয়েছে এর পরে আসা
6: ম্যাগনিচিউড
5: শব্দটি ব্যাখ্যা করতে।
6: ম্যাগনিচিউড
5: হল ম্যাগনিচিউড, এর মাধ্যমে ভূমিকম্পের মূল আকারকে বোঝানো হয়। অন্যদিকে
6: শিন্দো
5: বা ভূমিকম্পের তীব্রতা শব্দটি দিয়ে কম্পনের শক্তি বা একটি জায়গায় কতটা তীব্রতায় কম্পন হয়েছে তা প্রকাশ করা
6: হয়,
5: অর্থ হল অনুমান করা হচ্ছে।
4: এবারে পরবর্তী বাক্য, উৎপত্তি স্থলের গভীরতা প্রায় 14 কিলোমিটার।
6: শিনগেন
5: হল ভূমিকম্পের উৎপত্তি স্থল। এর মাধ্যমে ভূগর্ভের সেই স্থানকে বোঝানো হয় যেখানে ভূমিকম্পের সময় ভূগর্ভস্থ শিলা ধ্বংস হতে শুরু করেছে।
4: এবারে শেষ বাক্য, পরবর্তী ভূমিকম্পের কার্যকলাপ এবং বৃষ্টির পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট সতর্ক থাকুন।
5: অর্থ ভূমিকম্পের কার্যকলাপ, মানে বৃষ্টির পরিস্থিতি, হল আরও একটি গুরুত্বপূর্ণ অভিব্যক্তি যার অর্থ যথেষ্ট সতর্ক থাকুন। মানে হচ্ছে যথেষ্ট।
4: এবারে আসুন ভূমিকম্প সম্পর্কিত শব্দগুলো দেখে নি। আমরা এ পর্যন্ত
7: শিন্দো
4: বা ভূমিকম্পের তীব্রতা,
7: ম্যাগনিচিউডো
4: বা ম্যাগনিচিউড, এবং
7: শিনগেন
4: বা ভূমিকম্পের উৎপত্তি স্থলের মতো শব্দগুলো পেয়েছি।
6: শিনহো
5: বলতে উৎপত্তি স্থলের সরাসরি উপরের পৃথিবী পৃষ্ঠকে বোঝায়। এবারে কম্পনের ক্ষেত্রে সচরাচর ব্যবহৃত শব্দগুলো দেখা যাক। পরপর কয়েকটি ভূমিকম্পের কার্যকলাপের মধ্যে সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্পটিকে বলা হয়
6: হংসিং
5: বা মূল কম্পন, এবং এর আগের কম্পনগুলোকে বলা হয়
6: জেনশিং
5: বা পূর্বকম্পন। হনশিন বা মূল কম্পনের পরে যে কম্পনগুলো হয় তাদেরকে বলা হয়
6: ইয়োশিং
5: বা পরবর্তী কম্পন।
4: খবরে প্রায়ই ভূমিকম্পের পরবর্তী কার্যকলাপ সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়।
5: কখনো কখনো কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে তা বিশেষভাবে উল্লেখ করে বলে দেওয়া হয়, যেমন
6: এর
4: অর্থ হল পরবর্তী এক সপ্তাহের মতো সর্বোচ্চ তীব্রতা 6 মাইনাসের মতো কম্পন সৃষ্টি করা ভূমিকম্প সম্পর্কে সতর্ক থাকুন। বেশ, আজ তাহলে এ পর্যন্তই। এই পর্বে আমরা ভূমিকম্প সম্পর্কিত বিভিন্ন অভিব্যক্তি শিখেছি।
6: 最大震度6弱を観測する強い地震がありました。
5: ঠিক আছে, পরের পর্বে আবার দেখা হবে।
4: সায়োনারা।
0: বন্ধুরা, আজ ভূমিকম্প সংক্রান্ত বেশ কিছু জাপানি শব্দের সাথে পরিচিত হলেন, তাই না? এদিকে দেখতে দেখতে আমাদেরও আসর থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। কথামালা নিয়ে আবার আপনাদের কাছে হাজির হব আগামী সপ্তাহে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো জানাবেন আশা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
8: সায়োনারা।